তারং ইদু তায়ফেতে লমজুং প্রহরী ক্রী বর্ষেনা অবধিরে বিভিন্ন প্রকৃতি একশো অঠাশী ওটা মুদা দাত তৈব জেলা প্রহরী কার্যালয় লমজুংরে আর্থিক বর্ষ বয়াশী তিরাশী অপরাধ অনুসন্ধান তফারি চুসংখ্যারি মুদা দাদাতব হো কার্যালয় মুদা দাদা তথ্যাঙ্ক অনুসার জেলার অরু মুদ্দা তুলনায় বিশেষ লাইমারী ব্যাঙ্কিং কষ্ট সম্বন্ধী মুদা দাত লিয়া ইম প্রহরী কার্যালয় দর্তাতব মুদা মধ্যে একশো মুদা ফসর তাই খাইমু এব আর্থিক বর্ষে সংগঠিত দিয়ে আর্থিক অপরাধ ব্যাঙ্কিং কসুর মাত্র ৩৮টা মুদা তর্দা তপ জেলা প্রহরী কার্যালয় লমজুঙ্গ প্রমুখ প্রহরী নাইব উপরীক্ষক জিতেন্দ্র কুমার বস্নেজী বিমু চু বাহেক জেলার ক্রী বসেন অবধি জবরজস্তীকরণী সম্বন্ধী এগার জবরজস্তীকরণী উদ্যোগ হেউলো লাগু অবসর সম্বন্ধী ৮টা মুদা দাতাইম সময় অভদ্র ব্যবহার সম্বন্ধী ১৬টা ঠগী অপরাধী বিশ্বাস খাদ্য অপরাধী লাভ সম্বন্ধী প্লিউলো যুবতা সট্টেবাজী সম্বন্ধী নেহলো দে সহকারী ঠগী সম্বন্ধী নেহলো মুদা দাতা তল লমজুঙ্গুর মধ্যনগর নগরপালিকা সাতরপে ওড়া অধ্যক্ষ হীরা তহমুজি ক্রী মহিনা ভত্তা টুইদা ক্যাপুর দিয়া পরিবার মধ্যে সহায়ক লাইব এব মঙ্গলবার মহিষারী ওড়াইনা ওড়ারফে ভাটবেসিরি টুইজি ধনচারপুর দিয়া ইমারি ওয়াথিয়া পরিবার মধ্যে ওড়া অধ্যক্ষ তহমুজি ক্রী মহিনা ভত্তা বরাবর ২৫,০০০ রূপিয়া মহি সহায়ক লাইব টুইরি পুরদিয়া থাই ঠেগানা মরসঙ্গি নাহসাপালিকা ক্রে খান পোখরা মুবা মধ্য নেপাল সার ফাট বেসির টিকা টিকা বাহাদুর বিকা দে বিনীতা বিকায়ে জে ওয়াঠিয়া আলো চু টুইরি পরিমরি সুকমায় বিকা দেরা অস্মিতা বিকা ভিসা খাইতে তাই ম জেলা প্রশাসন কার্যালয় লমজুংসি ক্রী আর্থিক বর্ষার অবধি করিব ৩ করোড় রূপিয়া মুই রাজস্ব ভালো লইম আর্থিক বর্ষ ৮২-৮৩ বিভিন্ন শীর্ষকরে ২৮,২৪,২১০ রূপিয়া রাজস্ব মুই ভালো লইম কার্যালয় অনুসার জেলার তাই ভন্ডালে রাহদানী সেবাদকে রাজস্ব মুই ভালো লইম এব আর্থিক বর্ষ শ্রাবণকে অসার সম্বন্ধী রাহদানী সেবা প্রবাহত কে মাত্র করোড় খেউলো ৭৪,১৪,১৪,২৫০ রূপিয়া রাজস্ব মই বালো লবা প্রশাসন কার্যালয় লমজুং জেবি রাহাদানী সেবা দকিয়া প্রশাসন কার্যালয় অর প্রশাসনিক সেবা শুল্ক দকিয়া বিনি ৩৯,৯৫০ রূপিয়া মই বালো লাই ম ছলায় হাত হতিয়ার ইজাজত পত্র দস্তুর দকিয়া ৫,৪০,৬৫০ রূপিয়া ন্যায়িক দণ্ড জরিমানা দে জফত দকিয়া ৮৪,১৮০ রূপিয়া দিয়ে প্রশাসনিক দণ্ড জরিমানা দিয়ে জফত দকিয়া ৪৫,১৮০ রূপিয়া মই বালোলব জেলা প্রশাসন কার্যালয় লমজুং জেপিএম প্রদেশ অস্পতাল লমজুংজি আর্থিক বর্ষ ৮২-৮৩ ১,১৫,৩০৮ জন সেবাগ্রাহী মধ্যে স্বাস্থ্য সেবা পিম অলি সবাই সময় অস্পতাল সেবা পৌঁছ গুণস্তরীয় সেবাগ্রাহী বিশ্বাসী লি বর্দেশী ইয়াব অস্পতাল জি পিম অস্পতাল মেডিকেল রেকর্ড সুপারভাইজর পুরুষোত্তম ঘিমিরে অনুসার আর্থিক বর্ষ ভরি বিভিন্ন বিভাগ তরফারি ১,১৫,৩০৮ জন সেবা কিম বা মধ্যে ১,১৩০৭ জন আকস্মিক সেবা ৪৩,১৫৫ জন প্রয়োগশালা ল্যাব সেবা ২৫,৩৪১ জন এক্সরে সেবা ১২,৭৩১ জন আল্ট্রাসোনোগ্রাফি সেবা ১১,৫৫০ জন ইসিজি সেবা দিয়ে ১,২৩০ জন ইকো সেবা কিম মরসঙ্গী নাশপালিকা চলিব আর্থিক বর্ষ ৮৩-৮৪ বিকাশ যোজনা দিয়ে কার্যক্রম সময় ছিপলাভ উদ্দেশ্য বিস্তৃত কার্যযোজনা বানিম নাশপালিকা নয় আর্থিক বর্ষ পহিলো বৈঠক যোজনা কার্যান্বয়ন দিয়ে ব্যবস্থিত প্রভাবকারী দিয়ে সময়বদ্ধ বনিব লাগে কার্যযোজনা স্বীকৃত লাইব স্বীকৃত কার্যযোজনা থাকা আয়োজনা ঠেক্কা আহ্বান ভদৌ ১৫ গতি দেখা ললখাব উপভোক্ত সমিতি দেখা সঞ্চালব যোজনা সমিতি গঠন বিনি স অবধি ভরি ছিনলবা তৈম ছলায় মৌসির ১৫ গতি দেখা প্রাবিধিক ইস্টিমেট তৈয়ার লবাদের মংসির মশান্ত নহরি যোজনা সমঝৌতা লবাদের তারখব চৈত মশান্ত নহরি তা যোজনা ছিন লবা লক্ষ্য তয় লইম মরসংদি ফেতে তো কবে লাগিছ গয়ু ফেতে ছেউ বন্ধ গইছ ক্রর ফেতে ফেরি দেখে